দেখ জানান পর্বত আসান ইন্ডিয়া বাংলাদেশ দে এর ই কমুদিয়ান মনেন্দু লাঞ্জি তাই তেমুয়ান তরসে বুদ্ধান মনিতা এমাস এতু বড়া সারকান কন্তেন্দান উন্ডুগান উন্ডুগান কপাবিয়ান তাহুন সরিবু সমিলান রাতুস এনাম পুলু দুয়া ইরান উ এন গে আ প্রেসিডেন্ট ইরান মসুদ প্রেজেন্সিয়ান মনতকান বাবা রাক্যাতনা তেলা মঞ্জারি কোরবান টেরোরিজম ইয়াং দিলা কোকান ওলে আমেরিকা সারিকাত প্রেসিডেন্ট পনজিসকিয়ান যুগা মম্পর লিহাতান ফোটো মমানিকান পর মিমপিম তরতিঙ্গি আলি খেমিনাই সরত ফোটো লব্বি দারি সরাতুস লিমা পুলু আনক সকোলা ইয়াং তেবাস বাড়া হাড়ি হাড়ি আওয়াল পিড়াং পেজিসকিয়ান মনম পাইকান পিডাতো তরসে বুদ্ধি সিডাং মাজেলিস উমুম পেবে বে সাহারি সতলা প্রেসিডেন্ট আমেরিকা সারিকা ডোনাল্ড ট্রাম্প মনেতকান বাবা আমেরিকা সারিকা দপাত মঙ্গলাকান রিপুব্লিক ইসলাম তরসেবু সপ্রনুনিয়া র্যাপিড রেল বার্লিন ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন এনসিএর তেচে মমরেকার সিস্টেম ট্রান্সিট চেপার রিগনাল প্রথমাদি ইন্ডিয়া নমো ভারত সরদা পরান্যা দালা মন ট্রান্সফরমাসি মোবিলিতাস দি বিলায়া ইবু কোতা ন্যাশনাল এনসিএর দালাম আঞ্জাং ইনো ট্রান্স দুয়ার ইবু দুয়া পুলু নাম দি বার্লিন পামিরান টেকনোলজি ট্রান্সফরমাসি ইন্টারন্যাশনাল সেডাং বর লাংসুং ধারি তাঙ্গাল দুয়া পুলু দুয়া হিঙ্গা দুয়া পুলু লিমা সেপ্টেম্বর ডিরেক্টর প্লাসকা এনচে এর তেচে সবলা গোয়েল মঙ্গতা কান বাবা নমো ভারত মমুঞ্জু কান কমপুয়ান ইন্ডিয়া দালাম মঙ্গে মাংকান সোলুসি মোবিলিতা সিগনাল ইয়াং চাঙ্গি নিগান মম ফান্ডকা টেকনোলজি তরকিনি করিডোর ইনি তেলা মলায়নি লবিদারি এম্পাত পুলু লিমা জুতান পর জালানান পর নুমপাং দারি বারু বারু ইনি মঞ্চাতাত রেকর্ড জুমলা পরুমপাং হারিয়ান তরতিঙ্গি ইয়াকনি লবি দারি সরাতুস এনাম পুলু দলাপান রুবি ওরাং কর্জা সামা ত্রিলেট্রাল ইন্ডিয়া উ এ ই ব্রাঞ্চেস মন্ত্রী লুয়ার নগরী এস জয়শঙ্কর মন্ত্রী লুয়ার নগরী উ ই আ শেখ আবদুল্লাহ বিন জয়েদ আল নায়ান ধনমন্ত্রী লুয়ার নগরী ব্রাঞ্চেস জিন নল ব্যারেদ বরবাটে সিপাশি দলাম প্রতিমুয়ান ত্রিলেট্রাল ইন্ডিয়া উ ই আ ব্রাঞ্চেস দি সিল সিল সিডাং মাজেলিস উমুম পে বে বে কদলপান সাতু দি নিউইয়র্ক মরেকা মম্বাহাস কর্জ সামাদি বিড়াং কচডাসান ভুয়াতান আই অন্তরিক্ষা এলমু কসেহাতান এনুর্গি ধনমুডায়া কতিগা মমন্ত্রী মনিঞ্জাউ কমাজুয়ান কর্জ সামাদি লিট্রাল দি বরবাগি বিদাং ইংদি সে পাক্তি দান মঞ্জাদি কপন্তিঙ্গান বরসামা তন্মাসক ইনুর্গি অন্তরিক্ষা কচদাসান ভুয়াতান সর্ত বুধায়া দান হরিসান বুধায়া মনুরুত পর্ণতায়ান ইয়াং দিলিডিস ওলে কমন্ত্রিয়ান লুয়ার অনগড়ি পাড়া পমিমপিম তরসেবু যুগা মম্বাহা সে জুসি দি আসিয়া ভারত কতিগা মন্ত্রী মানে কানকান পন্তিং নিয়া মম্পর কুয়া দান মম্পর লুয়াস কর্জাসামা তে লেটল দি বিদাং বিদাং ইয়াং মঞ্জাদি কপন্তিঙ্গান বরসামা সর্ত তরুস মম্বাঙ্গুন হুমুঙ্গান এরা দান বরসাবতান ইয়াং তেলা তরজালিন অন্তারা ইন্ডিয়া ফ্রাঞ্চেস দান উ ই আ পম্বিচারান ইরান আমেরিকা সারিকা দিসলসলা সেন্ডাং মাজলিস উমুম পেবে বে দি নিউইয়র্ক পরপজাবত ইরান বর্তমু দেঙ্গান উতুসান খুসুস আমেরিকা সারিকা স্টিভ উইটকফ বর্তমুয়ান ইনি মনন্ডাই কন্ট্যাক্ট তিঙ্গা তিঙ্গি বর্তমা ইয়াং দিতে হুই অন্তারা কদুয়া নগারা সেজাক ওয়াকিল প্রেসিডেন্ট আমেরিকা সারিকা জে দে ওয়ান সে মন্দতাঙ্গি নোটা কাসে পাহান ডেঙ্গান দে লেগাসি ইরানে সুয়েস পাডা বুলান জুনি তাহুন ইনি বিটকফ মানেতকান অপটিজম সচলা পম্বিচারান তরসিবু ত্যাং মনুরুত কনফরমাসি পজাবতান ইরান দে পিমপিম ওলে মন্ত্রী লুয়ার নগরী আব্বাস আরগহচি দন্দি মেদাসি ওলে ডিপ্লোম্যাট কাতার দি তেঙ্গা উপায় ডিপ্লোম্যাটিক তরসিবু সোহরাং পজাবাত চিনোর ইরান মনেরিস্তাকান বাবা তেহরান সিয়াপ মম্বুকা কম্বালি সলাত হরমুজ নালাম বক্তু সাতু মিঙ্গু আসলকান ওয়াশিংটন মঙ্গাম্বেল লাঙ্কা টিম্বুল বালিক উন্তুক মঙ্গর হুই তেকানান মিলিটর দান ইকোনমি আমেরিকা সারিকাত মঙ্গুডুং পুতিংকা গে দুয়া পুলু আমেরিকা সারিকাত তেলা মঙ্গুন্ডাং প্রেসিডেন্ট রুসিয়া ভ্লাদিমির পুতিন উন্তুক মঙ্গহারিরি কাতেতে গে দুয়া পুলু দি মিয়ামি পাড়া বুলান ডিসেম্বর দিমিকিয়ান ডিসেম্পাইকান ওলে মন্ত্রী লুয়ার নগরী মার্কো রুবিউ দি নিউইয়র্ক পাড়া হারি রিবু রুবি মনেম্পাইকান হাল তরসবু তাকলামা সতলা বর্তমু দেঙ্গান মন্ত্রী লুয়ার নগরী রুসিয়া সর্গে লভরোভ দি সেলা সেলা সেডাং মাজলিস উমুম পেবে বে কামি বরপেন্দাপাত ইনি আডালা কাসে পাকতান বাঘিন ইয়া উন্তুক বড় ইন্টারাকসি তিদা হানিয়া দিঙ্গান প্রেসিডেন্ট তাপি যুগ